0: জিনিসগুলোর আজ চালু অঙ্ক চাউল বিরঙ্কো লাকাত কপা মাংরাকাত কপা আর চুরমুর ভিটামিন বাং গং জাহল মন্দরে চালসান কো বিগ্রাতা আর বিয়ং বিমাং কো বানো মাতা উনি গমন সে চালু অঙ্ক ব্রিয়ন প্লাস এফ থ্রি লং পাকো সে ব্রেবো উনি ভিটামিন আর আয়ন গনাল বিয়ং বিমাং কো মাংরাকাত না আর ওয়ান সিং বাজুকে রাখিনা গতা চালু বস্তু অঙ্ক ব্রিয়ন প্লাস এফ নি থ্রি লং পাকো সে ব্রেবো লাকো কমিশনারেট অফ ফুড 50 মেগা শিলং গতা উয়াতা
1: Semang bajis rabana gitrangko knasonak tamalaha dazozon semana profil rabana gitrangko kamatangskenya